আমলটা কবুল করে বিনা বেফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আলুকান তহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে এগারবন আয়তকা ওয়াহি করাওয়া ফাওয়ে قل اني امرت ان اعبد الله مخلصا له الدين মানেকি কালেকফান উইদাল ওয়াশে তিমান কালেকফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলুকান কুরমাশে হামা এ সূরতকে সাদবন আয়তগা ওয়াহি করেবি قل الله اعبد مخلصا له ديني মানেকি কালেকফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেং আলুকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশে আদি জুমার সূরতগা মাইং আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানেকি ফাহে কালেকফান মাইং আল্লাহগে কিবায় দীন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলুকান কুরাওয়া শে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহেদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমর নুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পাতল কুরাং এতে মিহা ইখলাস তের কামায়কো হেও আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানেকি তিয়ে ব্যামিহুং করে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নমা হেও আমল কুরমতি দেমিহুন নহুজ কামে আদি আল্লাহ আলুকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুজ কামে

মুশরিকুন্নাকী নজিস বাইকং কশবরে ফাহে মিয়াহারফহ হুরমত তিরবেগম ওয়া মিসকিতা এউরেন খাইরবিয়া নুদে হুশকামে আদিতিয় ব্যামিহু ফাকির ওয়েদানে খম বিরুগন্ন নম ফাহে আল্লাহ ইরাদ কুরব্বা ফিয়া একলাঙ্গ ফাদল ওয়ান্ত খম তিয় ব্যামিহু মুসন্দ কুরব্বা ফানতে হাম কশবরুং আল্লাহ ই মোলা দিন ওডিগম ওয়া হাকিম ওয়ান্ত রসকলাঙ্গে।

এউরিং এদেনি আল্লাহকে নূর ফুড় এবাহি ইসলাম দিন এউরিংগে আঙ্গাতকুম ফুমে নিভালু মাসে নামাবিস খাফেরুং কিতাম্মে নুরহুনাস আল্লাহ একালাঙ্গে নূর ফুড় ফুরিহাম করবুমা মেনুই একালাঙ্গে ইরাদে নুকরবতে।

আদি হামকশ্বরং এউরিং আল্লাহশাই একলাঙ্গ রসূলায় খাফিরু খমাই এউরিং খান্নি বয়হু খমগাতি বিগিম মেনুই নমাদন নান খমাই নুরুহি তিবি বয়কু খমগাওয়া হালুগা মেনুই হেদ নুকুরা খমাই মিকংকম ফিয়া এউরিং হেদত এউরিং কিবেন কবুল কুরেব মনা খুরা।

এউরেঙ্গে দারিন না খালেগ ফান অজাব কুরুয়ানু দে হোসে গমে হাম কাশর আল্লাহ ইরাদ কুরবনি দুনিয়েগে ধীর উড়ুমগা এটা কেতিং এউরেন না আজাব দেব মাসে আদি এউরেং কাফিরুং খামগা বা হাল এউরেঙ্গে ফুরান দিউ মাসে।

0: এওরেম ফিলান্দানে কিল্লায় নুয়াতা হহাড়া থাকে নুয়াতা ওয়ান্নানে এহেন থানে বেশ এওরেন না ফেন্নানে নামা আবাসে গানেগেন এথানাকাং এওরেন এমবুরি হিঙ্গজ্জয়ী হে
1: কীরিত কুরআন গতি বেতর জমায় দেমে মিগেনস্তিনি সূরাত তাওবা আশাবিস বান আয়াতুম ফাশায়গিন এ সূরাতুগে ফানসাস হাইবান আয়াতুগে নিয়েলা তরজমা বিদাল দেবা ফাওনি ডক্টর মোহাম্মদ হানিফ
2: আংগাদি উঙ্গন্নাদি মুনিফোই ফিলওয়া দিনুমুগা
3: থেদুবেরি কামায়কো
2: একুয়েরি কামায়কো
3: এরুবেস মিহারুবেস রাইতুন্নায়কো রাইতুন্না এমমে গাতুগা ದಿವೆಹರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು
2: ಎಂಗ ಸತರ್ಸ್ತೇಕ ಸಾಳಿಸ್ನುವೆ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅಡ್ಡಿ ಹನುವೆ ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ ಎಂ ಬ್ಯಾಂಡ್.

মিহাফতা টেক খবর তাক আগস মি বদল করি আলগড মুসা রশওয়ান টেক খবর কে শুরু হিতো কে তেরেগা স্যামসাং গং অ্যান ওয়ালা নুজে 3D স্পেশাল সাইনেজ কে কুড মডেল লে তারফ কফি রাক্কা তরিকা মশহুর সিগনাল এপ রাশিয়া গে হেকারুন তাকিন হামলা দেন ফিশি খবর গে তুরুং ব্রাজিল গে ক্লারোয়া ZTE গুড়ি গং আজিল গে 4K আলট্রা HD সেট টপ বক্স তারফ করি খবর গে তাফসিলস মি গডিগা خبر تو کی تفصیل ہے کوریا دانا سیمسنگ الیکٹرونکس اینڈ والا نوجے گوتا 3D منظر تفین سپیشل سائنیج سیریز کے آ ماڈل دنیا کے بازار تعارف کو فی 32 انچی کے میکوڈا ماڈل کی فی ہار تو ہر گوند تک کاؤنٹر تو کا بہٹ ٹیگنگ اوفے دون تن ہاگی کی گوتے گا کسٹمر نے دکالو من ہاس کو فرما کو فوا اوفے دو میں Samsung's Visual Display Business ke Executive Vice President Hyang J. Kim vidalwe kotuka mi a model laiku VFR kura tafat mahal tauga immersive 3D technology beenu kurumge fursat kuriyawuren bodak pahivegen dani kama mi harga kuriyikol nerunu adhi afas inchi ge bod model la fahu taraf kurimi model la ki retail monifor filum tauli me daira adi mehmandari ge daira ga carry manzar badan che tantana nuhanu ekashi gemba etche Mi special signage ga beenu ko favani Samsung ge Amilla D-Plate 3 technology. Mi ge ehi ka evis aane beenu kurma ka anula ufeddun ta tinste ka fastolas degree yang ambura lagin puriha farate vara saaf ko fennaane. Ashe 0.5 kilo ge lui bardana ka saalis 9.4 millimeter ge tuni farumaayin ekulevingam wa mi display ki aadag screen ta ke efadam faseham faruga nuwata strain tau ka harukurevene ufeddume. Mi a ijadavani CES 2026 Innovation Award was lipfa. Mi ge iturun Samsung vani ekumfoni ke cloud based digital signage platform VXDFS podati update take genasfa. Ege terege himene AI studio application ge ehiga emme photo akun adi liyumakun 4K framework ge video ta tayyar kollevene. Adi beeru ge mousuma bala screen ge hinga ishtihar tan amille batalwa automated system eves vani taraf kofa. Misalaka varevehe vagutennama kudaga ishtihar adi avidenama avin salamavam beena kura taketiga ishtihar amille dakka deene jehi jehi ge satara har vanden duniyage number 1 ge commercial display ofadda kumfuni ge magam samsung unda mahattamun anneiru kuriyen wettanuga mi series of 55 inchi ge model len ituru kuruman ves ekumfuni dani raavamun

Raja Gauri investment to ga malumat promote kurum ga masiketa itura hardana kuri fawakama iktisadi tarakia datur fatra vifaria behe wazir Muhammad Said Vidarvij wazir mehen Vidarvi Maldives Lanka investment forum agule gutum wahak fulda kumu raisul jumhuri agofiu ga bevinu seringa baddum ga PSM newsun kuri suwalaka jawab devumu iktisadi tarakia datur fatra vifaria behe wazir Muhammad Said Vidarvi raisul jumhuri a Lanka kuri vidatur fulge tere Baby Business Forum kamyab kama. Me mifada dihavan forum kam faha korava wazir vidarvi mi forum ga tingha havre gina mihum baavri kama. Me getereng addi hensate vare gina antibivi beeruga investorun kama wazir vidarvi wazir Said vidarvi business forum ta bevumaki Rais ke manifesto ka himene kame kama ege ben maki investment ge daur itra fula kurma investment promotion ge masik ke tami ge kuria khilafa revun ter kamae ko kuria gendiun kama adi rajya ki invest kurma fase hatan ka hedma ki ves mi forum to ge benum kama wazir vitarvi masir kama adi faturer kum ge sinae ves promote kurahin investment promotion ki kom hen kuria gendan je ne kame kama wazir vitarvi Raisul Jumhuri agda tur fulge tere mifad forum ta bevum ge sababun host kura kaum ge samal kam ves mi forum ta kalli bekam wazir vidalvi. Divehi hematologist ge belum ge dashon mi jurn mohge tere ga thalassemia center ga khidme dem fesheni kama male city of groups of hospitals ke ceo ibrahim abdurrazzaq halim vitarwe thalassemia ko din de khidme ta hardana kurma mi sarkarun gi namase ke te ke korwum ngana ka male city of groups of hospitals ke CEO Ibrahim Abdurrazzaq Halim Vani Vitaale Faygotung Misaru Karum Vani Talsimia Center Media Haruke Memo Geterega Orange Hia Badal Ko Fad Talsimia Patient Care Center Taaraf Ko Rais Gewod Fulai Gota Miharga January Mahum Fishgen Talsimia Kudina Khas 11 Sivisvani Deem Fashafa Batri Sahar Fahung Hukur Do Talsimia Center Hulwa Khidme Dego Ta Hamja Saaf Vani Ves Misaru Karung Talsimia Center Unde Khidme Ta Fula Kurma Kuria Rawa Fwa Masik Keta Ves CEO Vani Faha Kura Wa Fegutung Mi Joon Mahu Gaterega Divehi Hematologist Ga Bella Umgeda Shung Talsimia Center Ga Khidme Deem Fashani Kama Vidalvi Leg Rakkatirikan Kashivar Kurmatta Ka Hada Gold Standard تحلیل کما وارنٹ ٹیسٹنگ خدمت میں ہر گے جودے مسنیوم گے کورین رسمی کو فشان کما سی او ابراہیم عبدالرزاق حلیم ویتاروی میلے گے رکھا ترکم بین الاقوامی منگن تک فتما راجے گا ایلے تاریخ ہی پیوڑ کا وانی کما اینا ویتاروی می گیتروں لیور فائبروسس دینگتما ہدا سکین کے خدمے وس می ہر تیرے کا تلسیمیا سینٹر کا تعارف کروینے کما اینا ویتاروی می گیتروں انہنو کے خاص بلتو کا On call khidmata adi minunas muhimu eke ki khidmata uge khasa consultantung center ga bellum ga intizam mihar tere ga fishma ki amazikama CEO vani vitarwefa. America sarahaddu ga cruise line ayakung fenunu hanta virus ge Risk Rajyang Oti Vara Kudako Kama Health Protection Agency HPM Vidalvi. HPM Social Media Ga Hisakuri Post Ga Vidalvi. Dekune Amerika Sarahaddu Ga Datur Kuramungana Cruise Liner Kung Hanta Virus Fenumayeku. Duniyega Sehat Jamia WHO Medveriko E Agency Monitor Kuramunda Kama. Mihatana Rajya Mibali Gevis Kese Nuta Bali Jefa Mihe Kadima Mihe Contact Evis Fin Farnuwa Kama HPM Vidalvi Adi Rajya Mibali Geris Koti Vara Kudako Kama Vis E Agency Vidalvi HPM Vidalvi Baya Gule Eme Fahuke Maulumata Libumunda Varakung Eme Agency Aamuna Hissa Kuramu Gendwaan Kama Hanta Vairaha Ki Magan Goti Ga Meedala Ifada Janwaru Ge Zariya Fitre Vairahu Ge Bhaavate ইনসানুগ মেদগা মি ভাইরাস ফেতরেনি মিদলগে কুডকম দাতা কেচা কুলাণু তনজিহুগা এল্লেভিগে মি গেতরুং ভ্যান ওয়ন্ন বান্দ তন্তনুগা হুন্ন মিদল গনজিহুগে পার্টিকলস নেওয়ালুমগে তেরেং হশকন্ড দিউমকিবেস বালি জেহে ম্যাগন সবাবে মি বালিগে নুরাক্কা বাই ফরাতক বড়ু ইনমিস আমু সেহাত ওই নুরাক্কা কুডকম ডব্লিউএইচও এম ভনি কন্ডালাফা

0: কুদিনার লাণ্ডু দেন হেদা আগে মা রাঙ্গাল গতে নন্দ মেবি হেম হুরিয়া কুদিন বেস বাণে কুদিন কুজাক এহেন গেল্লুমে দে নি লাণে দেন বিষ্ণা এরো এতি হাঁদাং করঙ্গে এবেস কুজাক লাণ্ডু দিন মাকি রাঙ্গল কামে নুন তাদ মিহার মিয়াদুগে প্রোগ্রাম মিহার নিমেন দে মা গিনাইরেন আমা মিবি বাগুত কলতে রেগাস তে মাসেকে কুরানা বিহাস কিনা কুদিনা আহক দাক্কা দেবে তো কে মিহার গোলা লেফ মিয়াতি নালা আসসালামু আলাইকুম
1: ওয়ালাইকুম আসসালাম
0: নালা
2: বারাকপনে
0: নালা
2: ওয়ালাইকুম
1: আসসালাম
0: বুনে বারা কেনেন হালু
1: রাকালো
0: কি কলানি প্রোগ্রাম বাইরে আলত প্রোগ্রাম গা বাইরেমি কুড়া কুদিং বাগিচা প্রোগ্রাম গা আলত এমমা হিঙ্গা আর ফসে হাম সেকতে জে তো ফুরতম বালালন্দ
2: ইক বান্দি কিয়া দেন মে বনে বান্দ তক
1: বান্দি কিয়া দেন
0: বান্জ কিয়া দেন তৈয়ার মিহরি ওকে হুরি হা কুদিং এ বুরে আডু হঙ্গে এমমা আর পার ফসা
1: এ গামম বুলা দে কোদু দশুং কা কোনিয়া দে মোদুং কা ফাতিয়া দে নিকোলুং নিদিয়া দে
0: ওয়ারা লোবিকো ফেশি বঞ্জে মিনি মনি নিদিয়াস কেন্দো নালা নিদিয়াস তো মিহিরি নালা গাত নিদিয়াস তো হরি ফুরতমনা বাকি হরে আকরতে কি শাবিয়ানি বা লাভিয়ানি আলিফু শাবিয়ানি বা লাভিয়ানি আলিফু মিতানু কমে সেঙ্গা করে নাগামে
1: শাবিয়ানি
0: শাবিয়ানি শাবিয়ানি কয় মাসেকেন আট ইবাল দেনেঙ্গে
3: ফিকে
0: ফিকয় কুড়িনতা কুড়িং কুড়াইরু নোনি মিহারু এস কুড়াইরু বনি দে মিহারু হুরে বারা বরে তাঙ্কলে কুড়াইরু আহকাইঙ্গে কুড়িনদ মিহারু কুড়াকু দিঙ্গি বাগিচাগে ফিকয় গা মিওয়াগতে কি দাত কিয়াল দেন লিস্টেঙ্গে এ লিস্টু গা হন্নান বাগিচায় ফেন্নান তাকেচ্চা বাগিচায় নু ফেন্নান তাকেতি এক্কলাগে মি লিস্ট হাদা লাফ মেতিঙ্গে দেন নালা ফাহ কলম ভি এগতেরে বাগিচায় নুফেন নানেচ তাইয়ার
1: লাপা
0: দুনি কোশি মাস ফেঙ্গাণ্ডু ফয়ে মাগাস মাবুরু দুনি কোশি মাস ফেঙ্গাণ্ডু ফয়ে মাগাস মাবুরু ফয় ইয়াগি
1: লাপা
0: এত রয়েছে এবার নন্দ এমএমা ফুরতম বাড়ি দোহাক বেশ মাসেকে বারার রাগাড়া ফুরে আমি কল্লা ফেঙ্গে মেয়তি নেমা আদিয়ে বাইন এম্মা সেকে তাইয়ার তা মিমাসেকাতুগে নাম কি বাহকে ও বাহকে অঙ্গে হেমা হুরিহা কুদিম বেগে বাহকে মি ফুরি হাম কল্লাড়ি হাম বাইরবা হুরিহা কুদিম বেগে হেম মিমা দত্ত কিয়াল দেন মিহার বাহক গোসং হিসাবঙ্গে දැන් නාලා බොනල් දැන්වේ මේ වාහක මේ සාබන් ඉතුරු කොල්ලාන් එච්චුම්ලා තයන්
1: ලබ්බා
0: හුබා එතුව හුබගීචා බලාලන් දියයිරු එන ෆෙනුනි වර රීති දූඤ්ඤ දැන් හුබා විස්නි එදූණ හිෆන් දූණ හිෆන් උලනකුන් එදූණ උදුහි ගෙන්දිය හුබා එකම දෙරවෙගෙන් බගීචා ගොහුරි මාතක් ගුණම් ෆිෂි දැන් කියන වාණි එජුම්ලා ඉතුරු කොල්ලා දැන්වේ මිය ಹುಬಾ ದೂನೆ ಹಿಫಂಗೊಳನೆ ಕೊ ದೂನೆ ಉದುಹಿಕೆನ್ ದಿಯಾಮ ಹುಬಾ ಏಕಮ ದೆರವೆಗೆಂ ಬಗೆಚಾ ಕುರಿ ಮಾತ ಗುಣಂ ಫಿಶಿ ನಾಲಾ
2: ದೂನೆ
0: ಐ ನಾಲಾ
1: ನೀ ಐ ಹ್ಮ್ ಮಾತ
2: ಗುಣಂ ಉತ್ತ ದೂನೆ ಐ
1: ಮಾತ ಗುಣಗನ ಕೊತ್ತ
2: ಮಾರಕ್ಕೆದರು ಮಾತ
1: ಮಾತ
0: ತಂಕೊಳ ಬಾರಂಗಾವ ಜುಮ್ಲ ಕ್ಯಾಲ್ದೆ ಮಾತ ಎವ್ವೆಸ್ ನುಬೇ ಜವಾಬೆ ನೋಡ್ನ ನಿಂಗೆ ಮಿಯ ಕೊಹೆ ಮಹಮ ವರ ಯಗೇನ್ ಕಲ್ಲಾಫ ಕ್ಯಾಲ್ಬ
2: ಬಾರ ಪುಣ್ಯರ ದತ್ತ ಇನ್ನಟಿಗೆ ಉಪಾ ಮಾತ ಗುಣ ಗುಣ ಹೊಟ್ಟ
0: ಮಾತ ಗುಣ ಗುಣ ಹೊಟ್ಟ ಅಣಿಕ್ಕಾವೆ ಸ್ತೋಣಿ ಅಯ್ಯದ ಕೊಂಕುಜ್ಜ ಮೇಹಿ ತೆರವೆದಿನಿ
1: ಮಮ್ಮಿ
0: ಎಮ್ಮ ಮಮ್ಮಿಯ ಶುಕುರ ಅದ ಕುರುಚ್ಚೆ ಮಮ್ಮಿಗೆ ವರ ಬೊಡ ಎಹಿತೆರಿ ಕಮಾಯ್ಕೊ ಮಿಹಾರು ಮಿಯತಿ ದೆಮಸೆಕ್ಕೆಸ್ ಫುರ್ಹಮ ಕೊಫದ ಮಿಮ್ಮ ನಾಲ ಫುರ್ತಮ ದುಹು ಬ್ಯಾರಿವಿಯಸ್ ಕುರುವತ ಗೊಸ್ಸ ಹೆಂಗೆ ಮಿಯತಿ ಈ ಕೂಡ ಇರುಕೊಳಗೆ ತೆರೆಗೆ ದತ್ತ ಮೆ ಗುರುವತ್ ನಾ ಕಾಣಂಗೆ ಹೆಮ್ಮೆಮ್ಮ ಮನೆ ಅಡು ಹಾಲಚ್ಚೆ ಬಾಕಿ ವೆಲ್ಲಾಣಂಗೆ ಉಮೇದ್ ಕುರಂಗ್ ಅದೇ ಹೆಂದೋಕೋ ಬದ್ದಲು ಅಣಕಮ್ಮ ನಾಲಾಯ ವಕಿ ವೆಲ್ಲಾಫ ದೆಂ ಪ್ರೋಗ್ರಾಮ್ಗೆ ಹೆಮ್ಮೆ ಫಹು ಬ್ಯಾರಿಯ ದತ್ತ ಮೆ ಗುಳಾಲಾಣಿ ಕಮ್ ಕುಚ್ಚ ವಾಹಕ ದಕ್ಕಾಲಾಣಿ ವರ್ರೀತಿ ರಾವರೆ ಗೆಣಸ್ತೀಫಂಗೆ

রিশ্বতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বি বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশ্বত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশ্বতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশ্বতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহ ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহ সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশ্বতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশ্বত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশ্বত দে মিহায়া রিশ্বত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।

দুহং ঈমান ওয়া আদি আল্লাহ আই একলাঙ্গ রাসূলা হারাম কুরব বিকান্ত হারাম নুকুরা আদি হক দীন তাবান ওয়া মিহুনা তিয়বা মিহুন হংগরাম কুরাশে এই এউরিন নিকমিতুয়ে দেরবেগম ওয়া হাল আমিল্লা আতুন জিজিয়া দীফ মদ্দান্দনে

এওরেং এদেনি আল্লাহকে নূর ফুড়ু এবাহি ইসলাম দিন এওরেঙ্গে আঙ্গাতাকুম ফুমে নিভালু মাসে নামাবিস খাফেরুং কিতাম্মে নুরহুনাস আল্লাহ একালাঙ্গে নূর ফুড়ু ফুরিহাম কুরবুমা মেনুই একালাঙ্গে ইরাদে নুকরবতে।

0: এওরেম ফিলান দানে কিল্লায় নুয়াতা হহাড়া থাকে নুয়াতা ওয়ান্নানে এহেন থানে বেশ এওরেন না ফেন্নানে নামা আবাসে গানেগেন এথানাকাং এওরেন এমবুরে হিঙ্গজ্জয়ী হে
1: কীরিত কুরআন গতি বেহতর জমায়েন দেমে মিগেনস্তিনি সূরাত তাওবা আশাবিস ওয়ান আয়াতুম ফাশাগিন এ সূরাত গে ফানসাস হাইবান আয়াতু গে নিয়েলা তরজমা বিদাল দে ফাফানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: মুনিফুহি ফিলওয়াদি মালুমাত কে খাজানা মুসানি কোদে এম মে ইতবার কুরবে বাভেরিয়া
3: গেহি রাজ্যে গে আডু
2: ইংহাস হাতরস্তেক সালিস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
4: মডু হাত ওয়ারক তি কেসনি আনি কবালিতা
5: মেওলনি কারতরে ইনফেকশন আ হেদি নেত্র আঙ্গল বে
4: তিবর কামে বিমে সামিলে বেহেন হোদাগেন কান্তি ওলেনি
5: বেসকাগেন রঙ্গলওয়ান
4: মোডু টিকা গঙ্কম হুনানি অ্যান্টিবায়োটিকে তিহেন হামামিলে ফেন্নগতকন অ্যান্টিবায়োটিক বেনুন কুরা কানুয়ানে
6: অ্যান্টিবায়োটিক বেনুন কুরেবুমগে কুরি ডক্টরি গলাফিয়া ইরশাদ হুতাবা
3: দিবেহিংগে আমিল্লাবন্তকং কুরি আরুয়াদে
7: দিবেহিংগে উফেদ্দুন তেরিকং দাকুয়াদে
3: দিবেহিংগে মাজিগে মনজারতা সিফাকদ্দে
7: দিবেহিংগে আডু
3: দিহিরাজ্জেগে আডু
7: ইংহা সতরস্তেক সালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ
3: আড্ডি হনুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

আসসালামু আলাইকুম। আলুগানে কি উম্মু হানি? আলুগান মিবাগ তাওলিম হাসিল করম মেদানি রেহেন্দি স্কুল গ্রেড হাতে ডিগা। আলুগান মেদ কিয়াদে মিওলে রেভার গে নাম কি সাফু ইমা।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে আলা ওয়া ইন্নি উতিতুল কুরআন ওয়া মিসলুহু মা মানে দন্নাশিফ আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাইব আদি ইয়াইকু হাম ইফাদা এহেন এচবস দেবি এবহি একলে গফানগে সুন্নতে
1: ಮೀ ದೇಹರಾಜೇ ಗಾಡು ದೆಂಗ್ ಹೆಗ್ಗಡೆ ಆಶಾವಿಸ್ ಮಿನಿಟ್ ಕೊಮಿಗಿಣಿಸ್ತೇನೆ ಮೀರೆಗೆ ಶಾಣ ಮಾತ್ವಗುತ್ತಿಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿತು
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹು

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দুনিয়া কালিগে মুড়ি আ প্রোগ্রামে টিভি বাল্লা মোদি হামিয়া কিগা রেডিও অডো সুমগিদা হুরিহা ফারাত কমর হবাদ নমা কালিগে মি প্রোগ্রাম কি গাতি বে ফুনা মি বদল কোল্লি আহম শাফিউ মি প্রোগ্রাম কি মি এইরে গা বাইনা লগা মি মশম ফাহ কোল্লেবে মুহিমু কাঙ্কম গ মচ তাফসিল এ তাহলিলি নজর কম বালালা আলম তাইজার কম সে হাস প্রোগ্রাম এ কমে দুগে প্রোগ্রাম গাসি বে ফুনা হিসাব তাফাত কে কি মালুমাত হিসাব কোল্লারুগা মি দুগে প্রোগ্রাম গা বালালা মাওলু কি হুণঙ্গু আসেরি গা ইয়াহুদিন গে ইস্তিউমার ফুলা কুরু মে মাওলু গে মচ ইতুর মালুমাত মি দুগে প্রোগ্রাম গা হিসাব কোল্লম দানি আলগন্ডা কি ইগা এনলিস্ট কুতকামে বারবনি ইব্রাহিম নাজিম নাজিম প্রোগ্রাম ওয়ারবড মারহাবা ইয়েতো আলওয়ান ফদম সওয়ালকি ইয়াহুদি ফালাস্তিন গে রাইয়েতুং গে বিনতা আমিল কুরুম গে হিলাত রেনো বারে এমনতকা মাসেকে তাহমি কুরিয়ে গেন্দা গোতকি কোবাতো
1: ইয়াহুদি ইসরায়েল ফালাস্তিন রাইয়েতুং গে বিনতা ফেরিগত মটকা ওয়ার মাকারোর আদি হিলাত রেনতকে গে দশুং ইন ফলস্তিন বিন তং আমিল কুরুম গে মাসেকে বরাবার লাফ ফাশা গেন কুরিয়ং গে গেন্দা কম গে ফাহ কুরিয়ং গে দে ওয়াকিং হাস কো হুলং গো আসেরি গা দ মিকম মিগত হিঙ্গ মুন্দা তিবে মিকমা গুলে গুতন দুনিয়া গে ফরাত হো গে ফদি ফাওয়াত ফাত একে কি কম্বড় উন তং হাম গে গো সবে আলিফ দাল গে মা হেড কোয়ার্টার গে নোতা মা ওফি হো গা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ গে ফরাত ওয়াহ গে দেখি ম্যাক্স রোডেন ব্যাক এনা মিকম মচ্চ ফাল করে বিখিয়াল তং এনা ভয়ং করো বাফ ওয়ানি কুরুগতক ভয়ং গদ্দে কম গওয়ান মা মুলি হুলঙ্গু আসেরি মিয়তি ওর বিরুরি হালতে গ কম গা এহ কম মি বিরুরি হালত মি হিঙ্গ মুন্দা গ বে রোডেন ব্যাক ওর রগল তাফসিল কদ্দে বাফ ভয়ং করো বাফ ওয়ানি ফদসিন রাই তুঙ্গে গেদর ফেরিগত মা বিন্তা ফেরিগত মা টাকা ইহুদি ইসরায়েল গুসিফান না গুলিগেং এ তন্তন বজম বেরি মা মাসিকে করো তফাত ইকিকে ইহুদিন তাম ওয়ার আনিয়াবির আমল তাম হিঙ্গমঙ্গ বদাকম গা মিকঙ্কম কি ইমি এবেস ফরাতকম মারঙ্গল ফাহগ নুকরবেনে গত দুনিয়া গে সমালকম বেস নান্নানে ফদ গতক তফাত ইকিক এহেন হিন দায়রাতক দুনিয়া গে সমালকম হুটি ফওয়া ওয়াগুত কুরমুন দা কমকম গ বেস রোডেন বে কুবে একং এগত বায়াং কর বাফ এগত গাজাগ মাসল হুন হুন ওয়ে ফা লুবনান গ মাসল হুন ওয়ে ফা আদি ইরানা দেকল ফরাগ মিহার মি কুরিয়ে গেন্দা হঙ্গুরামা গস মিহার মুলিং হেম ফিয়াওসক কঙ্কম বদল বিগিং গোসওয়া ওয়াগুতুগা ইহুদি ইসরায়েলুম দুনিয়া ওলওয়াদাগেন ওয়ারান নুবারে উন্তার রাওয়া ওয়ারান আনিয়াবিরামাল তাহিঙ্গা মুন্দা কামগা ম্যাক্স রোবেন রোডেন বে কুয়ে একাং এগোতা ফাহা করবা ফদে মি আলিফ দাল গমি বে উন জলসা কি মি ইংরেজ বিলাতা ফ্রান্সিস বিলাতা ডেনমার্ক আদি তফাত এহেন হিঙ্গাম তা গুলিগেন ইমাসদাগা সামাল কং হোদ মটকা বে উন জলসা কামগা ওয়ায়রুগা মিকামা গুলেগতুন রোডেন বে কুয়াহা দাকামু তুহমদ কুরম বাফবে ইসরায়েল ফিনান্স মিনিস্টার বেচা স্মটিং মচ্চা মিফদ বুটতে আনিয়া বের আমল তং হিঙ্গুমগে আডি গেনা বা হুন্নবি কমসা আদি ফলসিন রাই তুঙ্গে দিরিগুলমগে মাইশত বেনু বাহ মহুরিহা কমে দতিওয়ানে ফদ গোতক কং কং কুরমট্টক মুলি হুলঙ্গু আসেরি গে ইক্সোদ ফলসিন রাই তুঙ্গে দিরি উলমগে হাল তো ইতর গোসওয়ান ফদ গোতক কং কং গেন্দি মট্টক বেজা স্মটিং কুরবম গেন্দবা কমে কম গমি বায়াং কুরবারোডেন বে কুবে গো তুহ মত কুর বাফ দেং আদি বায়াং কুর বাফ বে গজ্জায় আড়া বদার হুড়ঙ্গ সেরি কি এই ইহুদি দলত আদে কোলং এমিস বাবতে গে হঙ্গুরামেং ইউদান কোফবা সরহদে নুং কমুগা ইহুদি দেবতা দেখ হঙ্গুরাম ফসাগেন কুড়িয়ে গেন্দু মাসেকেতকে হুড়ঙ্গা সেরিগ ফলসিন রাইয়তুং কুড়িয়া নুগেন্দায়রুগা হা মহিমেঙ্কো ওন্নানে কামুগ বেলে ফোন নমস এগোতং এক নেক কামুগ রোডেন বে কুবে ভয়াং করবা ফা আদি মি কুরম মিদা কঙ্কম কি মি ফলসিন রাইয়তুং না কুড়িয়ং দুস্ত হোগে তেরেং আন্নং দুস্ত হোগে তেরেং বেশ ওর বড় দলতম মিকম গে তেরে কুড়িমতি বেগেন দানে কামিকম গ ভয়াং করবা ফে মিহার আলম মিদা ফিওল তাকুম এগোতুং ওয়াকি থানা ইহুদি সিফান না হাতিয়ার হিফান তিমি বুনা সেটলার্স মিবুনা ওজম বেরিম ওয়াদে গানে এতন্তন গতি মি হুন্ আনিয়া কো বাইম মি হুম হাইয়ার কো আদি ওয়াকি সরহদ তকম ফলসিন রই তু নেলা রিফিউজি ক্যাম্প তক বেসম আরা গানে মিফদায়ং কঙ্কং কুরম এব গেন্দা কম গে রোডেন বেক ভয়াং কর বাফা আদি মিগতম মি কঙ্কং হিঙ্গ মুন্দায়রুগা মিহার ফলসিন ফলসিন মিহার মিয় সরকার মি ফায়ত বেদিয়া গ্যাগনকম তিঙ্গহারেং হা দুভোগ মুদ্দত গতিরেগা ವರನ್ ನೇದೇವೆ ಕಂಕ ಹಿಂಗಾಫು ವಾಕಂಗೆ ಏನಾಬೇ ತುಮತ್ ಕೊರೋಬಾಫ ಎಗ ತುಮ್ ಫಾಯ್ತು ವೆದಿಯ ಫನ್ಸಾಸ್ ಅಹರ್ಗ ತೆರೆಯಗ ಯಹೂದಿ ದೌಲತುಂ ವಸಂ ಯಹೂದಿ ವಸಂ ವೆರಿ ಕೊಗ್ಗೈಂಗ್ ತಫಾತ್ ಏಕೀಗ ಸೆಟೋಲ್ಮೆಂಟ್ ತನ್ವತ ಆಬಾಧಿತ ಬಿನಾ ಕುರಂ ಕುರಿ ಮಸಕ್ಕತವ್ರೆ ಮಾಗಿನ ಮಸಕ್ಕೆತ ಕೊಫು ವಾ ಕಂಶಾ ಎಗುತುಂ ಸತೇಕ ಹತರು ಸೆಟಲ್ಮೆಂಟ್ ನೋತ ಆಬಾಧಿ ಬಿನಾ ಕುರಂಗ ಮಸಕ್ಕೆ ಹಮ ಮೀ ಕುಡ ದೋಸ್ಗಳಿಗೆ ತೆರೆಯಗ ಮಿ ಸರ್ಕಾರ ಭಷಾಗೆ ಫವಾ ಕಮಗ ವೇ ಏನಾ ಏಕಂಗ್ ಎಗುತ ಭಯಂಕರ ಹೆಂಕಮು ಎಂಗಿಗೆ ಮಿದಣಿ ವರ ಬಾರು ದಾಫ ಫಲ್ಸಿನ್ ರೈ ತುಂಗ ಬಿಂದ ಫೇರಿಗ ತುಂಗ ನುಬಾ ಜರೀಮಾ ಯಹೂದಿ ದಲ ತುಂಗ ಹಿಂಗ್ ಯಹೂದಿ ದಲ ತುಂಗ ಹಿಂಗ ಮುಂದಾ ಕಂಗ್ ಕಮಗ ಏನಾ ವೇ ಭಯಂಕರ ದೇಂಗ್ ವಿಫದ ಕಂಕಂಗ್ ಗೋಸ್ ಮಿಹಾರು ವರಗಿನ ಕಂಕಂ ಬೊಸ್ಸುನ್ ಲಾಗೆ ಹಿಂಗಾ ದಾಣೆ ಬುಣವೆ ಹಿಸಾಬ ಕಂಕಂ ಗೋಸ್ ಬಾಯಾರುಗ ಮಿ ಕಮಗ ಫಾಹ ಕುರಿವಿಂದ ತಂಕೊಳಂಗ್ ಅದೇನ ಇತರ ವೇ ಭಯಂಕರ ಬಾಫೆ ಏಯಿ ಹತೆಂಗ್ ಅಕ್ಟೋಬರ್ ದೇಹಾಸ್ ತೇವಿ ಹೋಗಿ ಫಹುಂ ಮಿಹಾತನ ಮಿ ಫಾಯತ್ ವೇಗೆನ್ ದಿಯ ಮಿ ಮುದ್ದತ್ ಗು ತೆರೆಗ ಗ್ಯಾಗಣಕ ಎಗಾರಸ್ ತೇಗ ಫನ್ಸಾಸ್ ಫಸ್ ಫಲಸ್ತೀನ್ ರೈ ತುಂ ಹಮೈಕನಿ ಹುಳಂಗ್ ಸೇರೀಗ ಯಹೂದಿ ದಾವತ್ಗೆ ಸಿಫಾ ಮರಾಲಾಫ್ ವಾಕಮವೇ ಏ ನಾಯಕಂಗೆ ಗೊತ್ತ ಭಯಂಕರಬ್ಬಾಫ ಅದಿವೇಸ್ ರೊಡಿಂಬೇಕ್ ಫಾಹ ಕೊರಬ್ಬಾಫವೇ ಜಹಂ ವಿ ಮಿಹಂಗೆ ಅದದ್ ಮಿಮುದ್ದದ್ ಗು ತೆರೆಯಗ ಎಗಾರ ಎಗಾರ ಹಾಸ್ ಹೆಸತೇಗ ಫನ್ಸ್ ಫಹಾಕಂಗೆ ಬಾರಾ ಕಮಗ ಅದಿ ಅದಿ ಹಯ್ಯರ್ ಕೊರವನು ಮೀಹುಂಗೆ ಅದದ್ ಬಾವಿಸ್ ಹಾಹು ಮತಿಗೆ ವಾಕಮಗ ರೊಡಿಂಬೇಕು ವೇ ಏಕಂಗೆ ಗೊತ್ತ ಭಯಂಕರಬ್ಬಾಫ ಮೀ ಫದಸಿನ ರೈ ತುಂ ಹಿಂಗೆ ಸಲಾಮತಂಗ್ ಅದಿ ದಿರಿತಿ ಉಮ ವರ ಬೊಡ ಗೆಲ್ಲು ದಿನಮುಗೆ ಗೊತ್ತ ಯಹೂದಿ ದಾವತು ರಾವಾಗೆ ಕುರಿಯ ಗೆಂದ ಕಮೆ ಕಂಶಾ ಮಿಕಂಕಂ ಅಧಿವೇಶ ನುಹುಟ್ಟಿ ಕುರಿಯ ದಾತೀವೆ ಏನೇ ಕುರು ಗೊತ್ತೆಗ್ಗ ಮಿಕಂ ಭಯಂಕರವೇ ಗೊತ್ತಿ ವರ ಬಿರುರಿ ಹಾದ ತೆಗ್ಗ ಮುಳಿ ಹುಳಂಗ ಸೇರಿ ಮಿಹಾರೋ ಎಬ ಒಯ್ಕಮ ಕಂ ವೆಸ್ ವೇ ರೊಡೆನ್ ಬೇಕ್ ಏನಾಗ ವಾಹಕಾಗ ಏಕಂ ಎಗುತ ಭಯಂಕರ ವಾಫ
0: ತೇ ಬೈನಲ ಗುವ ಮಿ ಗಾಣುತಕ ಹಂತಕ ಬಲಾಯರುಗ ಫಲಸ್ತೀನು ಯರಗಿತುಂಗೆ ಬಿಂತುಗೆ ಮಸಲಕ್ಕಿ ಯಹೂದಿ ಎಬುಣ ಗೊತ್ತ ಎಕ್ಕಮೆ ನೂಕಂ ವರ ಬೊಡಾಯ್ಬ ಸಾಫುಗೆ ಹಿಂಗಿಗೆಂದೆ ತೇ ನಮಸ್ ಫಲಸ್ತೀನುಗೆ ರಗಿತುಂಗೆ ಎವ್ವೆ ಸಬ್ಬಿಮೆ ಯಹೂದಿ